0: pire ka ha ti lai bang am tare guare adu ti sana puana ta la pamuro pa ta re kai nota e lai tu na ma hisa to ti ai pamuro ta pa ai na lai to ma hisa ra ro ta mina e kana ro ha ka ai pe sa tan ba ki lambi si da hoina sa thar pa ne ha ta re pe se ne sta re ta na sam ta adu bo hoi mang ba tung ba hai tu ti ai gi ki dau la ki mai am su lai re adu mai ta ra ta bo ta bo ai thamoi sem ba ho na ban ti tar ka ta ai ta na adu kha
1: ইচ্ছেদি হুজিকসে ট্রান্স ওমেন আমা প্রাউডলি ওপেনলি হিংবিরবনেছে ওয়াশরুম মাক্ত ওইরবসু পাবলিক ওয়াশরুম টয়লেটসিংসেদা আইখুই টোঙানা থার্ড জেন্ডারসিংগি মাফাম আমা হাংবিরবনেছে আদা সিদা ইজ দা ওপেন ওইনে হিংগাকপসে মাসি কয়াম মিয়া মরু ওইবগে আমাদি হুজিতি আই কার্ডতাসু মেল ফিমেল থার্ড জেন্ডার হাইনাকাসু খাললেদনাইছে আদা সিগুমবাসি কয়াম মিয়াম মরু ওইবগে
0: আ ইয়াম মরু ওই হাইপতি আখৈনেনে ইসানা ইসা জেন্ডার সে মাসাকনে হিংবিছেনে হেন মিনা রেসপেক্ট তো বহেন এনে সোহানা হাইগ্রে কো আতুনা মাসিগি পোছে কইনা লসন দাবা লসন বাসিনা কামাই তো গয়া কান্দা মাগি মাপান থং দুখ ওহালাগা মানুং দনা আমা তো বছে সি সিনে হেন মাগি মেন্টালি মঙ্গন দা হারাসমেন্ট তো জাবানি মাসা মা তো দা হেং মালাই না পোছাগনে তো হেন ওয়া বানং গানে বা আতুনা আই কি ওয়াখলন দাতি আতম মাগি মাগি জেন্ডার সিংজে ফজনা ওপেনলি ওই না তুম হিংবি বেসিনে যাম ফ্রিডম ওই না হিংবেসি না খাইতকে মাই পাক পা ওই গেনে না আইনা সু থাজা যাই খানজু খাললি আদ না লাইরি বা সিংছিনা সু জেন্ডার সে যাম না নেগলেক্ট তাউ দপিতা মাসান ওপেন ওই না হিংবা হচ্ছে পুতি যাম চাউখালে তুম মাই মাই কনো সিতা পাহামবা আই সিনি গে নি আই ট্রান্স নি আই লেসবিয়ান নি আদু নি আদম তাউরগা ওপেন ওই না তি লই লাই না রে কো হচ্ছে পুতি চাউখালা বেনে না আই দি থার্ড জেন্ডার সে রে কোনা স্টাউরা বেনে না আদম আই তাউরগা পুতি যাম তাউরে তাউপদবু মারাক সিতা খতং কভার তক সম্বা উব খারা আদম গাউরি মাসিগি জে আই মা মাসা মা তোন্ধানে আদম নুয়াই রই দা বা ওয়াসা গাদাও জে সিদি আখয়না তাউ তাউ তায়াতে হাইবা আখয়গি কোনো দাতি লাইতি আখয়গি রাইট নাতে মাসা মাসা গে কোনো নে তোপো অপালয় নহিং বেছিনাতে মাকি পনসি মাকি মাইন জে আম প্রেস ওয়ে না লাইকেনে না খালে ওয়াখান দা
1: হই কানা গুম বা খয়গি লম্বি খং দা বসিং সু এই জে হইসু লাইরি দা না কো
0: মানে
1: জে সেলিটি মণিপুর দা দি ট্রান্স কমিউনিটি ওয়ে রিচি হইসি আম সিনিয়র ওয়েবা
0: মানে
1: গুম বা মানি না এই জে হই দা দুম লাখ পুদা সু এই জে হই না মতিং পাং দুই নে বসিদি হই হই আম নুমাই জে ইচে ওয়ারি সু আম না নুমাই রি আদো থৌরমগি মতম না দি লইসি লাকপা না আহান বগি ওয়ে না মতাং আসি দা লোসব ইচেদ হাইজারি মথং আমি ইচে ইফমদি নাইব ইচে থাক ইংখান প্রফেশন কি ফিল্ম কি মমি কি জার্নি ইচে থাক থাকম কয়াংদ খে মতদি ইচেদ লোসব হঙ্গচারি
0: খরমজারি মামবসু

0: হেল্ল'
1: হেল্ল'
0: গুড হয় হয় ইসাই সুখানসে কো আদু মিং লাইফম হানম তং হাইবিউ কিতাং নুয়াইতব মালিক লাইন সে আমতং গা হাইবিউ
1: ও থ্যাংক ইউ ফর লাইক আই জি মাই রেশনা তোমবি
0: সানা তোমবি কো
1: ও
0: লামদু কাই হাইবিবা
1: ওয়াং খাই জো পম লাইকা
0: ওয়াং খাই তো পম লাইকা কো
1: হুম হুম
0: কারি ইসাই তাসি গে
1: আমাদাম আতি আগে মিনোকে দেবেদা আই কি নুসি বদি আতিয়ানা সাকিনি হাইবদু না কাজে দেবেদা
0: আই কি নুসি বদি আতিয়ানা সাকিনি
1: আ
0: হয় হয় ইসে সিগি সাইসক পা কানা কানা নু খংবিব্রা
1: আ তেন মানদা তিনি নে থাকবনে মেদা
0: হয় হয় ইয়াম জুম না হাইবিরে ক্রে ক সানা তুম বিসি বহজে কে দবিরে মিনো
1: এগা মে চা বিসিং তো ওগে সোম বেগাঙ্গি পোগান তে তাজারন বাগা চিজি জে ওয়াক সুকুরে নুঙাই তে কোবিবা
0: হয় হয় ইয়াম নুঙাই তে
1: আও
0: আদবু নুঙাই তাবা নেটওয়ার্ক মারক সিদা ক ইসাই খানবগি খুদংচাবা ফংবা সানা তুমবিসু আদুকি মতিক লাইবক ফবনি হাইনা থামজাগে ইসাই লানথক চারি মিয়াম পুনা তামিনাসে
1: থ্যাংক ইউ
0: থাগে চারি

ইনাউ কারিসু খলুনু মিয়োইবসে খুবা খুনামনি হাইদুনা পাঙ্গাই অক্রম লাইকাইদেগি মরুপ অক্রম অমিতানাসু আসুমনা মরুপ কি পুকনিং ফাথাবিরকলেই।